গুড মর্নিং, ইটু আকাশবাণী কহিমা ফুজুর লগা খবর পড়ি আছি ইম কুংলংলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা কে কি ইয়োগা পুরো দুনিয়াতে বেশি পছন্দ হয়ে যাই আছে। একটা সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী বা কে কি তাইবা ফার্স্ট ওয়ার্ল্ড ইয়োগা সানা স্পোর্টস চ্যাম্পিয়নশিপ 2026 আজি ভার্চুয়ালি যোগ লোবল আছে। চ্যাম্পিয়নশিপ আহমেদাবাদ গুজরাটে রাখবল আছে। শ্রী মোদী বা কে

গুড ইভিনিং, এইটো আকাশবাণী কোহিমা। সামলাগান আগামিস খবর লগে আইসে আকমদং পিলা হেডলাইন্স। নর্থ ইস্টার্ন কাউন্সিল শিলংতে 73rd প্লেনারি সেশন বুঝিছে। গভর্নর নান কিশোর যাদব পাড়া ডাঙর কানেক্টিভিটি, ইউথ এম্পাওয়ারমেন্ট আর রিজনাল মিলমিলাপ কারণে মাতিছে। চিফ মিনিষ্টার নিফিরিও পাড়া NEC প্লেনারি সেশনতে নাগালেন্ড লগা দরকারী উন্নতি প্রায়োরিটি খান জানাইছে। আর নাগালেন্ড পাড়া টবেকো নহিলে নিকোটিন থাকিয়া প্রডাক্ট খান ওপর এক সাল বান লগাই দিছে। এতিয়া পুরা খবর। শিলং মেঘালয়তে আজিদিন নর্থ ইস্টার্ন কাউন্সিল NEC লগা 73rd প্লেনারি সেশন শুরু হয়েছে। এই সেশন পাড়া রিজনাল উন্নতি, কানেক্টিভিটি, ইনফ্রাস্ট্রাকচার, ইনভেস্টমেন্ট, ট্যুরিজম, পাওয়ার, এডুকেশন আর ইন্টারস্টেট কোঅপারেশন জড়ি কিনা থাকিয়া দরকারি মামলা খানতে ধ্যান দিছে। আটটা নর্থ ইস্টার্ন স্টেটস পুরা লগা গভর্নর্স, চিফ মিনিষ্টার আর সিনিয়র অফিসিয়ালস খান ভাগ লইকিনা ইউনিয়ন হোম মিনিষ্টার অমিত শাহ পাড়া এই সেশন শেয়ার করেছে। নাগালেন্ড গভর্নর নান কিশোর যাদব পাড়া শিলংতে NEC লগা 73rd প্লেনারি সেশনতে বাদ করিয়া সময় আরবি তাকত রিজনাল মিলমিলাপ, ভাল কানেক্টিভিটি আর ইনফ্রাস্ট্রাকচার, ইউথ এম্পাওয়ারমেন্ট আর সাস্টেনেবল ডেভেলপমেন্টে আরবি ডাঙর ইনভেস্টমেন্ট কারণে মাতিছে। এগ্রিকালচারটোয়ে স্টেট লগা ইকোনমি কারণে বেকবোন নিচিনা আছে কই কিনা গভর্নর পাড়া নাগালেন্ড লগা অর্গেনিক প্রডাক্টস কারণে ভ্যালু চেঞ্জ আর মার্কেট এক্সেস মজবুত করবলে লাকি থাকিয়া পর জানাইছে। তাই পাড়া স্টেটে কানেক্টিভিটি প্রজেক্টস খান এক্সপিডাইট করবলে লাগি থাকিয়া কইছে। আর নাগালেন্ডে প্রিমিয়ার এডুকেশনাল ইনস্টিটিউশনস বানাবলে, অন্টারপ্রেনারশিপ আর স্কিল ডেভেলপমেন্ট পড়াবলে আর সাস্টেনেবল এনার্জি ইনিশিয়েটিভসে মদত করবলে এডভোকেট করেছে। তাই পাড়া আর রিজনাল উন্নতি কারণে NEC আরবি তাকত আর ফান্ডিং পাড়া মজবুত করবলে মাতিছে। গভর্নর যাদব পাড়া বিকশিত ভারত আর বিকশিত নাগালেন্ড লগা সাপনা লগত মিলি কিনা একটা দুনি সাস্টেনেবল আর মিলি কিনা থাকিয়া নর্থ ইস্ট বানাব কারণে নাগালেন্ড পাড়া ধ্যান দিয়া ওপর ভরসা দিলাইছে। নাগালেন্ড চিফ মিনিষ্টার নিফিরিও পাড়া আজিদিন শিলংতে এতিয়া চলি থাকিয়া NEC প্লেনারি সেশনতে স্টেট লগা দরকারি উন্নতি প্রায়োরিটিস, ফিসকাল চিন্তা আর স্ট্রেটেজিক ইনিশিয়েটিভস খান ওপর বাদ জানাইছে। আর সেন্টার ডোনার মিনিষ্ট্রি আর নর্থ ইস্টার্ন কাউন্সিলকে মদত মাঙি কিনা অনুরোধ করেছে। তাইপাড়া স্টেট কারণে একটা ডাঙর ফিসকাল গেপ বানাই দিছে কই কিনা 16th ফাইন্যান্স।

জুডিশিয়াল কমিশন বিতরতে রেভিনিউ ডিফিসিট গ্রান্টসকে রুখাই দিয়া ওপর চিন্তা করা জানাইছে। FY 2026-27 সময় SASCI বিতরতে প্রাইড অফ হিলস পারা 3,880 crore লাগা সেন্টার পারা মদত দিয়া ওপর খুশি পা জানায় কিনা তাই খুশি কি ইটু তো স্টেট লাগা এস্টিমেট করিয়া রেভিনিউ গ্যাপতে নাপুঞ্ছে। ইটু নিমিত্তে স্টেট পারা ইটু কমতি হওয়া তো ঠিক করব নিমিত্তে এনুয়াল স্পেশাল গ্রান্টস বিচারিছে। চিফ মিনিষ্টার পারা আর ফুটহিল রোড নহিলে ট্রান্স নাগাল্যান্ড হাইওয়ে সিটু তে এয়ারপোর্ট বানাবলে ইনল্যান্ড ওয়াটারওয়েজ আর ডিমা

0: shifts initiatives utaise akashwani news para jo baro sal somoy dorkari sectors khante sarkar para mehnat korea upor ekta special feature ani ase aji ami khan business korea aram hobo karne sarkar para kadam law khan upor dhyan dibo
1: India para joa baro salte nijor vyapar regulatory sthiti bhal koria aru vyapar te asani kuri dibole bishe badlav ani dise itu badlav para investors kan laga vishwas mazbut koria entrepreneurship ke bhi badhava dise aru globally competitive business destination laga roop te India ke mazbut kuri dise 2016 te shuru hua startup India initiative para innovation badhava dia entrepreneurship ke prostahit koria aru investment driven growth banai dia ase sarkar laga koshish karne 2016 te 500 nishina startup thakya te para itu sal march te 223000 te uthai dise income tax department para june 2021 te nutun e filing portal shuru kurikine tax dia khan karne ekta suvidha modern aru seamless experience di ase gst tu 2017 te lagu kurikine itu para vyapar aru customers khan ke ekta dugia indirect tax te bodli kuri dise joa sal september te janai kine gst reform ease of doing business ke bishe barava dise procedural dug halka kuria aru msmes registration asan kuri bole sarkar para udyam registration portals shuru kurise itu portal te msme registration to october 2020 te 10000 thakia para itia tak te 831000 opor huise sarkari laga kinia saman kan digitize kuri kine 2016 te government e marketplace gem tu shuru kurise itu para mahila entrepreneurs startups msces self help groups aru divyajans khan mainstream procurement logo jurai kine gross merchandise value laga 18 lakh crore toka opor kamya phuse india laga ease of doing business framework para digital infrastructure policy reforms aru vishwas kuria governance laga takat milai rakhya tu dikhai ase asunyo akashwani news kohima
0: Kohima Municipal Council KMC para manukhan ke septic tank jabra do drain nala bahar jaga noile nodi khande pelabole mana koria por yad dilaise June 3 tarikh te ekta khopor dia hisabte council para koise ki inaka kam koria para solid waste management rules 2026 khilaf jai juntu para public health aro pani laga source khante treat na koria domestic aro liquid jabra khan pelabole mana kore KMC para khabara korise ki kun manu নহিলে বি পার্টি খান এনেকা যাবরা ভেলা দূরি পাইছে কইলে তো কানুন হিসাবতে ভারি সাজা সামনা করিব খবর শেষটার উপর হেডলাইন জানাই আছে নর্থ ইস্টার্ন কাউন্সিল শিলংতে 73rd প্লেনারি সেশন বইছে গভর্নর নান কিশোর যাদব পড়া ডাঙর কানেক্টিভিটি ইউথ এম্পাওয়ারমেন্ট আর নর্থ রিজনাল মিল মিলাপ কারণে মাতিছে চিফ মিনিষ্টার নিফিরিও পড়া এনএসি প্লেনারি সেশনতে নাগালেন্ড লাগা দরকারী উন্নতি প্রায়রিটি খান জানাইছে আর নাগালেন্ড ভারত টবেকো নহিলে নিকোটিন থাকিয়া পটক্স খান ওপর এক সাল বান লাগাই দিছে আজি সাম লাগা নাগামিজ খবর ইয়ে শেষ করেছে শুনি থাকিবি কালি পুজোর 7:25 মিনিটে নাগামিজ খবর আনি দিব